0: रजत पदक जीता। इसके साथ ही ये समाचार बुलेटिन समाप्त हुआ।
1: श्रोताओं, अभी आपने सुने हिंदी में समाचार। अब पेश करते हैं पोएम ऑफ द डे। इसके अंतर्गत आज के कलाकार है अंकुश शील।
2: আমার নাম অঙ্কুশ শীল, আমি তৃতীয় শ্রেণীতে পড়ি। আজ আমি আইজন লিঠনের লেখা স্বাধীনতা কবিতাটি আবৃত্তি করে শোনাচ্ছি।
3: সোনার মতন ছেলি মাও কি সেদিন ফেলে, অস্ত্র হাতে আধার রাতে লড়তে গেল লড়তে গেল, সাহস নিয়ে বুকে শত্রু সেনার রুখে, শত্রু সেনার বেশ করেছে বেশ করেছে বেশ করেছে, দেশ করেছে মুক্ত, তাই তো দেশের নামে রাগিয়ে স্বাধীন কোথা যুক্ত। ধন্যবাদ।
1: श्रोता, अभी आपने सुने अंकुश शील के आवाज में एक बंगला कविता। अब पेश करते हैं आज का दिन।

দুনি হাজাই গাছি হাও আই খাওদা মাগাম খাদা রং রং জুড়াও নাই দাদ আই খানাবা দে খানা রে খানাবা নিং খামাও নিং খানাবা নিং আরি লুডিং জি দে জাম আই ওয়াদ্রেং ওয়াদে ওয়ারাও বি লংরং জুদাও নাইরা দা বাইথাই লাইহি নাং আই ওরা চিয়া চিকা দে আই ওরা বাইয়া জোখা দে খৌদা মাগাম খাদা দাও মিয়াও মিয়াও ফাইদা দাও আই ওয়ালেম লেমসি তাইদা দ আই গজাও ইয়ানি টিকে লাও গজাও ইয়ানি থাংবো নাং আই গজাও ইয়ানি থাংখা দে নামু সাংদে নানি আও আই গজাও ইয়া জি গেলাও থাংবা হাবুনিং হাইজি নাং

জয়াবানে জয়াবাম আই ঠোরা গাছিও আই রুমো রুমো বাউদাদা রুমো রুমো ঠাইদাদাও চাইথিরি নি ওয়াইখাম নাং আই বাফেন্দ্রে নে খাইবু নাং গেফেনিয়ানে ওরামাই ওরামাই থাংখা দে আই দাউসুজি দাউনিয়া আই দাউসুজি দাউনিয়া।